0: are.
1: Dit is Erwin de Hart van de ANWB. Er staan al een paar files op de A9 Alkmaar-Amstelveen tussen Beverwijk-Oost en Knoopend Rotterpolderplein. 4 kilometer, de vertraging is 10 minuten. Door de scheuren in het asfalt aan de Zuurhofbrug staat op de A15 Rotterdam richting Europoort. 6 kilometer file en 10 minuten vertraging. A20 Hoek van Holland richting Gouda is bij Rotterdam-Overschie door een ongeluk maar één rijstrook open. 3 kilometer file vanaf Schiedam-Noord, meer dan een kwartier vertraging. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio, देश भर में तू जान है तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर कोना में ओतो में घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए उजाला इस फन हेल नेलोंग तू जान है तो ढिंढोरा बजा दीजिए

0: are. Dit is Erwin de Hart van de ANWB. Er staat een file op de A12 Arnhem-Duitse grens. 2 kilometer stilstaand verkeer vanaf knooppunt Oudijk. Meer dan 20 minuten vertraging door de controles. En er staat nog een file op de A32 Meppel richting Leeuwarden. Tussen Wolfgaan en Heerenveen 6 kilometer door werkzaamheden. Is tot 18 oktober maar 1 rijstrook open. En tot zover de ANWB verkeersinformatie.
1: Ujala Radio. Desh bhar mein sunai dete hain via DAB+. तो घर में तो ऑटो में तू बता दे सबको इसे उजाला रेडियो DAB+ पर देश भर में उजाला रेडियो द क्रोस्ट क्या द बेस्ट उजाला रेडियो
2: तुझे लगे ना नजरिया
3: उजाला सोना चरिया।

0: उजालास सोना चिरैया चिरैया चिरैया
1: चिरैया। नमस्कार, मैं हूँ अलका याग्निक और आप सुन रहे हैं उजाला रेडियो। तू जाने है तो
2: U luistert naar Uzala Radio, waar al het mooie samenkomt. U gaat luisteren naar de herhaling van Koffie en Chai van vandaag met Lloyd Mahabir en Anand Chandrika Singh in de gezellige, vertrouwde sfeer van Koffie en Chai. Leun lekker achterover, schenk nog een kopje in en geniet van Koffie en Chai exclusief op UR, Uzala Radio.